আমি কুতন মেখা মাছ মাছ রাছ সেন আমি তুমি আদিয়ে নিরাছে সেন আমি না হল সুফরা না আছে সেন আমি না আব্রাহাম সুফরা না আছে সেন আমি না দাউদ সুফরা না আছে সেন আমি ওয়ান টং কোন অন্যদার দিয়ারাটা Hallelujah. Hallelujah.